দোস্ত, গীত আপ এনজয় করি ফিল্ম সীতা অর গীতানু, আশা ভোঁসলে নে কিশোর কুমার না যুগল শর্মা, গীতকার আনন্দ বক্সী, সঙ্গীত হতু আর ডি বর্মণ্ডু।